0: ভাইন বোনু গীত তো আয়সু পড়ুন রণস গীত হাতে কার্যক্রম খেতে বাড়িতে কি পড়া সুট আপনি মারো আজ নো আ কার্যক্রম কেউ লাগিও এনি বারে আমি আপ রায় সুঝাও অমনে আলী শকো অমরে অনপতা মাতে
1: হবে ভাইন বোনু আমারু পতু হে কার্যক্রম খেতে বাড়ি વાગડ রেডিও 90 দশমলব 8 এফএম মুকাম পোস্ট কুপড়া વાગધારા કેમ્પસ બાંસવાડા રાજસ્થાન અમારું પિનકોડ નંબર હે 327001 અજી વધારે જાણકારી બલદે આપ અમને ફોન કરી શકો અમારે આણા ફોન નંબર માંથી અમારો ફોન નંબર હે 9460051234
0: તો ભાઈન બોનો ફેરી મલંગા અણસ કાર્યક્રમ મે અણસ ટેમ માતે એક ના વિષય ને હાથે તારુદી
1: રામ રામ રામ રામ